0: অনুভূতিজন্য গতিবিধি, শারীরিক শিক্ষা এবং রাষ্ট্রীয় একতার পরিচায়ক ভাবে পরিগণিত এই সংস্থার সংস্থাপক হচ্ছেন আমার পূর্বতন প্রধানমন্ত্রী স্বর্গত রাজীব গান্ধী। বর্তমান এই সংস্থার অধ্যক্ষ হচ্ছেন ভারত সরকার শিক্ষামন্ত্রী শ্রীযুক্ত ধর্মেন্দ্র প্রধান। এই সংস্থার স্থাপনা আজিঠার 39 বর্ষ পূর্বে 1985 হয়েছিল। মুখ্যত গ্রামীণ অঞ্চলের সামাজিক এবং আর্থিক রূপে অনগ্রসর মেধাবী বিদ্যার্থী মানক নিমন্তে উদ্দিষ্ট। তেণু এই মন্ত্রালয় 75% মানে 75% স্থান গ্রামীণ বিদ্যার্থী তথা 25% স্থান সহরাঞ্চলের পড়ুয়া বিদ্যার্থী মানক ষষ্ঠ শ্রেণী দ্বাদশ পর্যন্ত পূর্ণত নিঃশুল্ক শিক্ষা। নিঃশুল্ক শিক্ষা কহিলে শ্রেণী নবম রু দ্বাদশ পর্যন্ত কেবল সাধারণ বা পছুয়া বর্গ শিক্ষার্থী মানুষ প্রতি মাস কেবল 600 টাকা নিয়া যায়। তো তাকে নিঃশুল্ক কহিলে কিছু অত্যুক্তি হব না, কাহিঁকি না ঝিও মানক হেলা এসসি এসটি বর্গ হেলা বিপিএল কার্ড ধারক হেলা সেমানক কোনসি প্রকার শুল্ক লাগেনি। তো এই উন্নত নিঃশুল্ক শিক্ষা প্রদান করুথা এই সংগঠন শিক্ষা মন্ত্রালয় ভারত সরকার দ্বারা অনুদান প্রাপ্ত এক আবশ্যক শিক্ষানুষ্ঠান অটে। এই সংস্থা শিক্ষা ক্ষেত্রে নিজের গুণবত্তা এবং উচ্চমানর শিক্ষা প্রণালী পুরা ভারতের নিজের আধিপত্য বিস্তার করে সারিছে। স্যার বিগত 1.5 দশন্ধি প্রায় 15-20 বর্ষ হব তার অধিক ভিতরে কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড দ্বারা পরিচালিত দশম ও দ্বাদশ পরীক্ষার উত্তীর্ণ হার পুরা ভারতের প্রথম স্থান গ্রহণ করে আসুছি। সেটা আমি গোটে গর্বর বিষয় প্রকৃতি কহলে রাষ্ট্রীয় শিক্ষানীতি 1986 প্রণয়ন হওয়ার সঙ্গে সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী স্বর্গত রাজীব গান্ধী শিক্ষা ও শিক্ষণ কার্যক্রম ক্ষেত্রে আধুনিকীকরণ এবং ইয়ার বিস্তার তথা সর্বজন হিতায় সর্বজন সুখায় যে প্রবৃত্তি নিয়ে এই শিক্ষা প্রণালী সমস্ত দ্বারা আদৃত করার উদ্দেশ্যে এই সংস্থার স্থাপন করেছিলেন। 1985-86 হরিয়ানার ঝজ্জর এবং মহারাষ্ট্রর অমরাবতী পরীক্ষামূলক ভাবে 2টি স্কুল যাকে সেই সময় মডেল স্কুল কুহযাউছিল ইয়ার স্থাপনা করা যাইছিল। শিক্ষা ক্ষেত্রে নিজের উৎকৃষ্ট প্রদর্শন তথা দৃষ্টান্তমূলক কৃতিত্ব যোগ সরকার তথা জনসাধারণ বিশ্বাস ভাজন করে পাইছিবা যোগ কেবল তামিলনাড়ু নবোদয় বিদ্যালয় না, তো তামিলনাড়ু ব্যতীত ভারতের প্রত্যেক রাজ্যের সমস্ত জেলায় গোটি গোটি নবোদয় বিদ্যালয় স্থাপন করা প্রকৃতা প্রক্রিয়া জারি রয়েছে। তো কেবল 2টি নবোদয় বিদ্যালয় আরম্ভ হয়ে এই সংস্থা বর্তমান 690 পর্যন্ত পৌঁছি সারা। বর্তমান 653টি বিদ্যালয়ের শিক্ষাদান জারি রয়েছে, আর 36টি নয় বিদ্যালয় খোলব তাই এটা প্রস্তাবিত হয়ে সারিছে। এই সমস্ত বিদ্যালয়ের বর্তমান 2,88,443 ছাত্রছাত্রী তা সঙ্গে সঙ্গে 20,818 কর্মচারী শিক্ষক অনশিক্ষক সমস্ত মিশাই বর্তমান এই সংস্থার কার্যরত। স্যার
1: তবে স্যার এই আমার নরলা স্থিত জওয়াহর নবোদয় বিদ্যালয়ের আউ কোন বিশেষত্ব রয়েছে যাকে শিক্ষার্থী মানুষ আকর্ষিত করবে বলে আপনি ভাবুছেন?
0: সাধারণ হিসাবে কহিবাকু গলে মু যেতেবেলে মোর এটি শিক্ষকতা আরম্ভ কলি সেতেবেলে বি কলাহান্ডি কু পছুয়া জিলা হিসাবে গণনা করা যাওতিলা স্যার, কিন্তু বর্তমান সেই স্থিতি নাই। ইয়ার কৃতিত্ব দেখিবাকু গলে বহুত আগকু আমি বড়ি সারিলেনি স্যার। জওয়াহর নবোদয় বিদ্যালয়ের স্থাপনাটা 1987 আউ বর্তমান এটি 661 জন ছাত্রছাত্রী অধ্যয়ন করছন্তি স্যার। সরস সুন্দর পরিবেশ, সবুজিমা ভরা বাতাবরণ, 24 ঘন্টা ইন্টারনেট সেবা দ্বারা পরিচালিত প্রত্যেক শ্রেণীগৃহ যেটাকে আমি স্মার্ট ক্লাস কৌছু, প্রত্যেক ক্লাসে স্মার্ট ক্লাস আছে, স্মার্ট বোর্ড দ্বারা পিলামানে পড়ুছেন প্রত্যেক ক্লাসে, আউ সেটি বরিষ্ঠ তথা অনুভবী অধ্যাপক অধ্যাপিকাঙ্ক দ্বারা নিরন্তর ভাবে এটি শিক্ষাদান করা যাচ্ছে স্যার। অধ্যয়ন অধ্যাপন কাজ জারি রয়েছে, যাফলে রাষ্ট্রীয় স্তরের সবুঠ অনগ্রসর জেলা হিসাবে পরিগণিত কলাহান্ডি নবোদয় ছাত্রছাত্রী দিনক দিন বহু উন্নতির নূরু নূয় সোপান চড়ি সারিছেন স্যার। আউ রেজল্ট বাবদে কহবি কি প্রত্যেক বর্ষ নম্বর ক্লাসে আমার পিলা মানুষ উত্তীর্ণ হার তো সমস্ত 100% অছি, কিন্তু আগধাড়ি থাকা পিলা মানুষ পরসেন্টেজটা সবজেক্ট ভারে তাঙ্ক 90-98 পর্যন্ত বি রয়েছে। আউ বোর্ড পরীক্ষার মধ্যে 100% আমার রেজল্ট রয়েছে, তার সঙ্গে সঙ্গে পিলা মানে 90-96 পর্যন্ত পরসেন্টেজ সেমানে স্কোর করছেন স্যার। তো এটা গলা তো আমার একাডেমিক সম্বন্ধে গতিবিধি সম্বন্ধে। এই বিদ্যালয়ের প্রতি বর্ষ স্যার নিট এক্সাম, জেই, নাইজর, ওইওটি ভলি সংস্থা দ্বারা যে পরিস্থিতি এক্সাম গুলা কন্ডাক্ট করা যাচ্ছে সেতুর পিলা মানে অধিক রু অধিক পিলা এতে উন্নীত হচ্ছেন। আর এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী নিরন্তর ভাবে ক্রীড়া ক্ষেত্রে কু ହଉଛି ଆମର ନ୍ୟାସନାଲ ହେଲା କି ଏସ୍ଜିଏଫ୍ଏ ସ୍କୁଲ ଗେମ୍ସ ଫେଡେରେସନ ଅଫ ଇଣ୍ଡିଆ ତାର କ୍ରୀଡା ପ୍ରତିଯୋଗିତାରେ ଭାଗ ନେଉଛନ୍ତି। ଆଉ ମୁଁ ଗର୍ବର ସହିତ ଆପଣଙ୍କୁ କହିବି ଆମର ବିଗତ ବର୍ଷର ଛାତ୍ର ଆକାଶ ମୁନ୍ ଯୋଉଟା ଆପଣ ଜାଣିଥିବେ

শ্রোতাবন্ধু প্রচার কলু আপনার চিঠি ও আমরি উত্তরক নিয়ে কার্যক্রম চিঠি পাইছু। আজ উপস্থাপনার থিলে সচিদানন্দ মল্লিক ও আশ্বাসনা পট্টনায়ক। আপনার কার্যক্রম শুনছেন আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্ররূপ।

0: শ্রোতাবন্ধু আপনার কার্যক্রম শুনেছন্তি আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর। কার্যক্রম প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 248 মিটার তথা 1206 কিলোহর্টজ এফএম মাধ্যমে 100.3 মেগাহর্টজ এবং নিউজ অন এয়ারএফ মাধ্যমে। সময় অপরাহ্ন 5:30। শ্রোতাবন্ধু, এই সময়টি যুবশ্রোতাঙ্কর, তবে আসন্তু শুনিবা যুবশ্রোতা বন্ধুমানঙ্ক পাই কার্যক্রম যুববাণী। তবে তা পূর্বরু কিছু সূচনা।
1: নকলি অফর্স প্রতি সাবধান,
2: আরবিআই কহে
3: সচেতন হুন্তু সতর্ক রুহন্তু।
4: পাপা দেখো,
5: হারি বন্দে ভাই
4: দেখো, বাহ মোর ফেভারিট কালার,
5: সব বেলে শপিং।
4: আই নো মা, খরচ করিবার বয়স এইটা, রাইট?
6: সেভিং করিবার বি বয়স এইটা।
7: আই নো বাপা, সেভ কর, উচিত জায়গায় নিবেশ কর, মূলধন উপরে সুধ মিলিব, যাহাকু পুনি থরে বিনিযোগ কলে সুধ মিলি চালিথিব।
8: আই নো না,
7: আরবিআই কহে
2: কর সঠিক আরম্ভ, হুয়া ফাইনান্সিয়ালি স্মার্ট।

0: hosts India in the first one-day international of the three-match series in Thiruvananthapuram this evening. Earlier, put into bat, West Indies posted 295 for the loss of 7 wickets in the stipulated 50 overs. India had opted to field after winning the toss. Both Rohit Sharma and Virat Kohli returned to India's ODI lineup after a two-month break from this format. The India Meteorological Department has issued a red colour warning for very heavy rainfall over Uttarakhand and West Uttar Pradesh. The weather agency has forecast heavy rainfall over Andaman and Nicobar Islands, Bihar, East Uttar Pradesh and Himachal Pradesh. And with that, we end this news bulletin.
1: শ্রোতাবন্ধু শুণন্তু কার্যক্রম সম্পর্কের সূচনা প্রথমে চলিত অধিবেশন আদিবাসী গীতক্রমে শুণবে গণ্ড সম্প্রদায়ের গীত সন্ধ্যা 6:30 মিনিটে পরিবেশন করবে মসুরাম গণ্ড সাথে জেলা হালচাল ক্রমে শুণবে গঞ্জাম জেলা সম্পর্কে রাতে 7:25 মিনিটে আকাশবাণী কটক কেন্দ্রর চাষবাস কার্যক্রম প্রচার করবে রাতে 7:30 মিনিটে রাতে 8:00 প্রচার করবু মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেশবাসী উদ্বোধন মন কি বাত্র ওড়িয়া ভাষান্তর আকাশবাণী কটক কেন্দ্রর স্পোর্টস কেন রাতে 8:30 মিনিটে রিলেকরি প্রচার করবু আকাশবাণী দিল্লির রাতে 9:15 মিনিটে শুণবে সাপ্তাহিক বিধানসভা সমীক্ষা আকাশবাণী কটক কেন্দ্রর রাতে 9:30 মিনিটে অখিল ভারতীয় বিজ্ঞান পত্রিকা ও রাতে 10:00 শুণবে রবিবাসী সঙ্গীত সভা এই কার্যক্রম রিলেকরি শুণাইব আকাশবাণী দিল্লির শ্রোতাবন্ধু এই চলিত অধিবেশনের আম কেন্দ্রর প্রচার হওয়া কতটি মুখ্য কার্যক্রম সম্পর্কের সূচনা

0: সম্পন্ন নিযুক্তি সৃষ্টি বা সহবৃদ্ধি স্মার্ট কৃষি কার্যক্রম প্রতিষ্ঠা করাযিব, যাহা প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে 4000 ঊর্ধ্ব নিযুক্তি সুযোগ সৃষ্টি করিব। পর্যটনের বিকাশ প্রযুক্তিবিদ্যা ও কৃত্রিম বুদ্ধিমত্তা আধারিত জাতিসংঘ বিশ্ব পর্যটন সংগঠন পক্ষ আজ বিশ্বব্যাপী পালন এই সহায়তা নিমন্তে এসবিআই সহ ঐতিহ্য পর্যটনের বিকাশক নিয়ে এএসআই সহ সাহসিক পর্যটন প্রোৎসাহন পাইঁ ইন্ডিয়ান কায়াকিং অ্যান্ড কানোয়িং আসোসিয়েসন সহ এক বুঝামণাপত্র স্বাক্ষরিত হয়েছে। এই ভাগিদারী ওড়িশার পর্যটন ক্ষেত্রকে আহুরি সুদৃঢ় করা সহ নূতন রোজগার সুযোগ সৃষ্টি করিব বলে উপমুখ্যমন্ত্রী প্রভাত মারানর শুভারম্ভ করা যাইছি। চিলিকা হ্রদর অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য সহ আধুনিক পরিবেশ অনুকূল পর্যটনের এই নূয় পদক্ষেপ পর্যটকঙ্ক যাতায়াতকু আহুরি সুযোগ ও সুবিধাজনক করিব বলে শ্রীমতী পরিডা কহিছন্তি। ওড়িশা ভ্রমণ অনুভূতিকু আহুরি সমৃদ্ধ করিবা পাই লক্সারি কোচ্র শুভারম্ভ করা যাইছি। ওড়িশা হোমস্টে এস্টাবলিশমেন্ট যোজনা অধীনে পর্যটন আয়োজকঙ্কু প্রমাণপত্র উপমুখ্যমন্ত্রী বণ্টন করিছন্তি। এহা মাধ্যমে স্থানীয় উদ্যোগঙ্কু প্রোৎসাহন দেবা সহ রাজ্যরে হোমস্টে ও দুঃসাহসিক পর্যটনকু সুদৃঢ় করিবার লক্ষ্য রখাযাইছি। নয়াগড় কেন্দ্রাপড়া বৌদ্ধ জেলারে পর্যটন দিবস পালিত হইযাইছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্ক এবং এ পর্যন্ত জারি হয়েছে নিরন্তর অঙ্গীকারবদ্ধতাকু এহা প্রকাশ করুছি। সেবা এবং সুশাসনকু দৃষ্টি রখি কেন্দ্র সরকার 2047 মশিয়া সুদ্ধা বিকশিত ভারত লক্ষ্য পূরণ লাগি নিরন্তর কার্য করে আসুচন্তি। সমাবেশী বিকাশ এবং সামাজিক সশক্তিকরণ জরিয়ারে এই উৎসর্গীকৃত সিদ্ধান্ত জীবন রূপ নিয়েছি। সেবা
1: যোগাই দিয়া যাউছি। 2015 মসিয়া জুন মাস 25 তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যোজনার শুভারম্ভ করে যোজনা অধীনে গ্রামাঞ্চল লোকঙ্ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ ও সহরাঞ্চল প্রধানমন্ত্রী আবাস যোজনা সহরাঞ্চল কার্য করুচি। তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রী আবাস যোজনা সহরাঞ্চল অধীনে যাজপুর জেলার বিভিন্ন ব্লকরে পক্কা ঘর মঞ্জুর করা যাইছি। জেলার 3146 জন হিতাধিকারী সহায়তা মঞ্জুর মিলিথিবা বেলে সেথিমধ্যরু 2754 জন গৃহ নির্মাণ করেছেন। এ সম্পর্কে মলারিয়া গ্রামের হিতাধিকারী বনিতা মহারণা কহিছন্তি,
2: প্রধানমন্ত্রী আবাস যোজনা তরফরু আমকু খন্ডিয়ে ঘর মিলিছি। এ চাল ঘর আউচি ছণ ছপর ঘর পানি গলুতুলা, প্রধানমন্ত্রী আবাস যোজনা পাই আমি খন্ডিয়ে ঘর করিছু। ভালরে ইনা আমি সুখরে অছু, সরকারকু ধন্যবাদ আমকু যাহাউ ঘর খন্ডিয়ে দেলে।
1: আকাশবাণী সংবাদ বিভাগ পাই মু স্মৃতি রেখা তারিণিয়া।
0: জাপানে চালিথিবা এশীয় ক্রীড়ারে ভারত আজ স্কোয়াশ্রে 2টি রৌপ্য পদক হাসল করেছে। অভয় সিং পুরুষ একক বর্গরে রৌপ্য পদক জিতিছন্তি। সেইভাবে মহিলা একক ফাইনালে মধ্যে অনাহত সিং রৌপ্য পদক হাসল করেছন্তি। এহা ব্যতীত ভারতর হরিতা ভদ্রা আজ মহিলা 200 মিটর দৌড় প্রতিযোগিতার কাংশ বিজয়ী হয়েছন্তি। বর্তমান ভারত 4টি স্বর্ণ 14টি রৌপ্য ও 15টি ব্রোঞ্জ পদক সহ 33টি পদক পাইছে। সুবর্ণপুর গান্ধী স্টাডিয়ামে চালিথিবা 65তম সাহানিক ফুটবল লিগ্র আজ অনুষ্ঠিত প্রথম ম্যাচে কটক দল পুরীকু 13-0 গোলে পরাস্ত করেছি। দ্বিতীয় ম্যাচে গঞ্জাম ও নয়াগড় মধ্যে চালিথিবা ম্যাচ ড্র রয়েছে। এথর কিছু খবর সংক্ষেপে। কেন্দ্রাপড়া জেলায় অঙ্গনকা উৎসব 2026 পালিত হয়ে যাইছি। বৌদ্ধ টাউন হল ঠারে জেলাস্তরীয় ওড়িশা আদর্শ বিদ্যালয় সংগঠনর প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত হয়ে যাইছি। নয়াগড় জেলা খণ্ডপড়া ব্লক কন্ধপথরা উপস্বাস্থ্যকেন্দ্র ঠারে সেবা সংকল্প ও আস গাঁকু যা অভিযান অনুষ্ঠিত হয়ে যাইছি। জাতীয় সুনামি প্রস্তুত বোর্ড এবং ভারতীয় জাতীয় সমুদ্র সূচনা সেবা কেন্দ্রর এক দুইজিয়া প্রতিনিধি দল কেন্দ্রাপড়া জেলার সমুদ্র উপকূলবর্তী রাজনগর ব্লকর শৈলেন্দ্র সরাই গ্রাম পরিদর্শন করেছেন। পাণিপাগ। কেন্দ্রীয় থাইল্যান্ড উপরে সক্রিয় ঘূর্ণিবলয় প্রভাবে দক্ষিণ পূর্ব মিয়ামার উপকূলের লঘুচাপ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। এহা আন্ডামান ও মিয়ামার সংলগ্ন ইরাওয়াড়ি অঞ্চলকু প্রবেশের সম্ভাবনা রয়েছে। উত্তর ও পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশ আড়কু এহা অগ্রসর করিব। উত্তর পূর্ব মধ্যপ্রদেশ ও সংলগ্ন উত্তর ছত্তিশগড় উপরে অবপাত দুর্বল হওয়ার পরে রাজ্যের বর্ষার পরিমাণ হ্রাস পাইছে। আসন্তা 24 ঘণ্টা মধ্যে বিজুড়ি ঘড়ঘড়ি সহ বর্ষা হবানি 8টি জেলাকু আঞ্চলিক পাণিপাগ বিজ্ঞান কেন্দ্র পক্ষর সতর্ক সূচনা জারি করা যাইছি। মুখ্য সংবাদ পুনি থরে। জনগণনা দেশের উন্নত ভবিষ্যৎ পাই অত্যন্ত জরুরি। আকাশবাণীর মন কি বাত্রে কহিলে।

বিশ্বস্তরের ভারতকে বিনির্মাণ ডিজাইন আর নবসৃজন হব বনাবার লক্ষ্য দিয়ে মূল হইতিবা এই যোজনা ভারতের শিল্পক্ষেত্রে নির্মাণ উৎপাদন পুঞ্জিনিবেশ আর সামর্থ্য বড়াবার দিকে ব্যাপক পরিবর্তন আনিছে। এই পদক্ষেপ অধীন ভারতের ইলেকট্রোনিক্স উৎপাদন সাত গুণা বড়িছে। 2014-15 মশিয়া তক 13 লাখ কোটি নু অধিক হয়েছে। মোবাইল ফোন উৎপাদন 33 গুণা বড়ি করে 18,000 কোটি নু 2025-26 মশিয়া তক 6.27 লাখ কোটি তে পৌঁছিছে। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি আজ আকাশমার্গনু রাজ্যের বয়েড প্রভাবিত গঞ্জাম কোরাপুট আর নবরঙ্গপুর জেলার স্থিতির অনুধান করেছেন। তারতর কোরাপুটর কোটপাড়কে যাইকরি বন্যা প্রভাবিত অঞ্চলর পরবর্তী স্থিতি সমীক্ষা করেছেন। মুখ্যমন্ত্রীঙ্ক সহিত রাজস্ব আর বিপর্যয় পরিচালনা মন্ত্রী সুরেশ পূজারি আর স্বতন্ত্র রিলিফ কমিশনর রাজেশ প্রভাকর পাটিল ভিল যাইছেন। পুলিশ কর্মচারী মানে নিষ্ঠা শৃঙ্খলা আর দায়িত্ববোধে সহিত কর্তব্য সম্পাদন করি করি লোকর সেবা করবারকে পুলিশ মহানির্দেশক বিনয় তোষ মিশ্র আহ্বান দিয়েছেন। আজ ঝারসুগুড়া সশস্ত্র পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র ২৬তম কনেষ্টবল আর সিপাহী বেচর দীক্ষান্ত সমারোহে মুখ্য অতিথি ভাবে যোগ দিয়ে শ্রী মিশ্র কইছেন, কনেষ্টবল মানে হচ্ছেন পুলিশ বাহিনীর মেরুখুম। পর্যটনর বিকাশ প্রযুক্তিবিদ্যা আর কৃত্রিম বুদ্ধিমত্তা আধারিত পদক্ষেপ বার্তা নেই আজ বিশ্ব পর্যটন দিবস পালন করা হচ্ছে। 1980 মশিয়াঠানু জাতিসংঘ বিশ্ব পর্যটন সংগঠন তরফ সেপ্টেম্বর মাসের 27 তারিখকে সারা পৃথিবীর পর্যটন দিবস ভাবে পালন করা হচ্ছে। রাজ্যপাল ডক্টর হরিবাবু কম্ভমপাটি, মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এই অবসরে রাজ্যবাসীঙ্কু শুভেচ্ছা জনাইছেন। উপমুখ্যমন্ত্রী আর পর্যটন মন্ত্রী প্রভাতি পরিড়া গোটে খাস কার্যক্রম থি যোগ দিয়েছেন। ভুবনেশ্বর লোকসেবা ভবন হইতিবা কার্যক্রম থি রাজ্যর পর্যটনর বিকাশ লাগি ভিন ভিন বুঝামণাপত্র স্বাক্ষরিত হয়েছে।

0: হ্যাঁ লেকড়ু দাদা, হ্যাঁ জোহার জোহার জোহার দাদা,
1: জোহার জোহার জোহার। যে বাবুরি,
0: হ্যাঁ
1: এত তোর সঙ্গে নদী খনিতি ভেটঘাট হিতিলা,
0: হয়ে হয়ে
1: তো কাঁ করবু রে বাবু। হ্যাঁ টিকে মোকে কাম ধাম থিলা, তো তোর সঙ্গে আর গপ সপ নেই পারলা না।
0: হয়ে পরে দাদা, হেতি লাগি তো মুই বৈঠকে ভাগি এইলি।
1: হ্যাঁ দেখো
0: তোর সঙ্গে ইঠানে কথাবার্তা হেবি।
1: হ্যাঁ
0: আর চাষবাস র কথা ফুনি টিকে জানমা না?
1: জানমা না
0: হই।
1: যে বাবুরি, তো চাষবাস কেনতা চালিছে বলুছে?
0: হ্যাঁ দাদা চালিছে দাদা। হ্যাঁ তো পনিপরিবা টিকে করিছে।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা,
0: টমাটো কুবি সব করিছে দাদা।
1: শাক ডাল ফুনি করিছো?
0: হই হই হই।
1: হ্যাঁ দেখ রে বাবু, তুই যেন চাষ বি কর বলনু, ই শাক ডাল চাষ তোলে কেন বলুছে?
0: হই দাদা।
1: হ্যাঁ
0: হই।
1: হ্যাঁ বনে পয়সা আইসি।
0: হই দাদা।
1: হ্যাঁ
0: কম সময় আছি।
1: হই
0: হ্যাঁ বনে টিকে লাভ মিলি পারুছে বলনু।
1: বলে সবু বলে বলনু, হাতকে দুইটা পয়সা রইছি কেন বলুছে?
0: হই হই দাদা, হাটা তো ঠিক কথা কইলু।
1: হই আর তুই ফুনি শাক ডাল চাষ করুছু আর ছেল মেড়া ফুনি রকিছু বলি কর শুনিলি?
0: হই।
1: হ্যাঁ
0: হই দাদা, কা করবু কো, খালি গুটে চাষ তো নাই রই হুছি।
1: নাই রই হুছি। হই
0: দুই চার আড়ে টিকে হাত গোড় মারবা কা পড়ছি।
1: পড়বা পড়বা পড়বা। এ নত খনিতি তোর মোর দেখা সাক্ষাৎ হইতিলা?
0: হই হই হই।
1: যে মন টিকে মোর শোনে কি দুঃখ হেলা বলতো?
0: কা থির লাগি তোর মন দুঃখ হেলা?
1: দেখ দেখ, ই নদী নু বললু।
0: হ্যাঁ
1: হ্যাঁ, যেন তোরে বেল কাড়ি করি নিজৌচন যে ঘর দুয়ার বনেবার লাগি। হ্যাঁ আর তেনকে সে নদী বি যেনতা প্যান যেনতা গুলিয়া হয়ে করি ফুইরা হিচে যে রে বাবু, টিকে দেখলে টিকে দুঃখ লাগছি বললু।
0: হয়ে পরে দাদা দেখ, কে করবু কো, আজকাল তো যেনতা জনসংখ্যা বড়ি যাউচি, লোক মানকর ব্যবহার ফুনি হেনতা বড়ুচে হো। হ্যাঁ ঘর দুয়ার বনাউচ। হ্যাঁ যাকে দেখো তো আজকাল গুটে গুটে বিল্ডিং গাড়লে। হ্যাঁ তো বেল তো সব আনুচন।
1: হয় রে বাবু, খালি বেল র কথা নেইছি বল, আমার গোটে প্রাকৃতিক সম্পদ হচ্ছে নদী, বন আর জঙ্গল। হ্যাঁ আর সে জঙ্গলে রুতুয়ার পশু পক্ষী নদী নাল সবু না? হ্যাঁ ই যদি গছ নেইথিতা নদী নাল নেইথিতা, হ্যাঁ আর পশু পক্ষী নেইথিতে বলে আমার পৃথিবী হেতকি সুন্দর দিশতা কেন?
0: এটা তো ঠিক কথা কইলু দাদা।
1: আর দেখ রে বাবু, আর এনতা নদী নাল প্যান পর্বত আছে বলি করি পর্যটন ফুনি হচ্ছে।
0: হয়ে হয়ে
1: লোক মনে দেশ বিদেশর লোক মনে ফুনি ফোন কি আমার দেশ ভিতরে বনু ফুনি লোক মনে সুন্দর জায়গা মনকে পর্যটন করবাকে দেশন।
0: হয়ে হয়ে
1: পর্যটন করি গলে রে বাবু সে জায়গার উন্নতি ফুনি হেসি। হ্যাঁ লোক মনে গাড়ি ঘোড়াতি যাইসন বললু, সেনে রহারুই করসন, খানা পিনা ফুনি করসন, বনে বনে সুন্দরা সুন্দরা জিনিস মনে দেখি করি সেমানে ঘৃণা বিকা ফুনি করসন।
0: হয় দাদা, তুই তো এটা যেন কইলু পর্যটন স্থলীর কথা বললু, হ্যাঁ তা তো আমি জানসু আমার ভারতবর্ষ সবু জায়গা থি বললু প্রাকৃতিক জায়গা মানে আছে। হ্যাঁ মাত্র আমার লোক মানে হে প্রাকৃতিক জায়গা কে বিগড়াউছন
1: বিগড়াউছন। ই যেন আলোচনা আজ মুই তোর সঙ্গে করুছে বইলে, এজ হচ্ছে বললু বিশ্ব পর্যটন দিবস।
0: হ্যাঁ
1: আর তার সঙ্গে বলতো বিশ্ব নদী দিবস এজ এটা পালন হচ্ছে।
0: ওহো
1: সেথির লাগে রে বাবু, আমার পাখে প্রাকৃতিক সম্পদ আছে যেনতা বন জঙ্গল হেলা, তাকে কেনতা করে আমি সুরক্ষা করমা তার লাগি আমাকে চেষ্টা করবাকে পড়বা। সরকার তো তাঁকর হিপাসে করুছন বল।

0: শিল্পী দাদা যেনটা সুন্দরা গানা পরিবেশন কলে,
1: হ্যাঁ দেখনু দাদা তাঙ্কর গানা মাধ্যম থি আমকে চেতেই দেলে সবু গলানা সরি যে চৈতু যে হেতে আমার দাদাকে আর ধন্যবাদ দামাকে নেই বলুছে।
0: হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, শিল্পী দাদাকে ধন্যবাদ নেই দি কিনা ছাড়বু, ধন্যবাদ তো দামা। তার সঙ্গে সঙ্গে বৈঠকর মুখিয়া জিনিস
1: চাষবাসর কথা
0: হই
1: চাল শুনি দম।
2: আজির কার্যক্রমের আলোচনার বিষয় রাখিছু সমন্বিত মাছ চাষ সহিত বতক পালন। এ বিষয়ে আলোচনা করা বর্তমান আমগণের অনেক রাজ্য পশুপালন পশু চিকিৎসা বিভাগের বতক প্রজনন কেন্দ্র খপুরিয়া কটকর ভারপ্রাপ্ত অধিকারী ডক্টর দিগম্বর নায়ক। আসুন ডক্টর নায়ক, আপনার স্বাগত করছু আজ কার্যক্রম কু।
3: নমস্কার
2: ডক্টর নায়ক, এই যে বিষয় রাখিছ নিশ্চিত ভাবে উপাদেয় বিষয়বস্তু। প্রকৃত যেত ভিতরক আমি যা আলোচনা করা প্রকৃত যে সমন্বিত মাছ চাষ সহিত বতক পালন কথা, প্রথমে আপনি টিকি কুহন্তু ইয়া কেতে গুরুত্বপূর্ণ বলে কি
3: দেখুন। আমার রাজ্য ওড়িশা এক কৃষি প্রধান রাজ্য, এর 75

0: শিল্পী দাদাকে ধন্যবাদ নেই দিই কিনা ছাড়বো,
1: তো
0: ধন্যবাদ তো দেওয়া, তার সঙ্গে সঙ্গে বৈঠক র মুখিয়া জিনিস
1: চাষবাসর কথা
0: হই
1: চাল শুনি দম।
2: আজির কার্যক্রমে আলোচনার বিষয় রাখিছো সমন্বিত মাছ চাষ সহিত বতক পালন, এ বিষয়ে আলোচনা করা বর্তমান আমগণের অনেক রাজ্য পশুপালন পশু চিকিৎসা বিভাগের বতক প্রজনন কেন্দ্র খপুরিয়া কটকর ভারপ্রাপ্ত অধিকারী ডক্টর দিগম্বর নায়ক। আসন্তু ডক্টর নায়ক আপনার স্বাগত করছু আজির কার্যক্রম কু।
3: নমস্কার
2: ডক্টর নায়ক, এই যে বিষয় রাখিছ নিশ্চিত ভাবে উপাদেয় বিষয়বস্তু, প্রকৃতরে যেতবে ভিতরক আমি যা আলোচনা করা প্রকৃতরে যে সমন্বিত মাছ চাষ সহিত বতক পালন কথা, প্রথমে আপনি টিকে কহন্তু ইয়া কেতে গুরুত্বপূর্ণ বলিকি।
3: দেখন্তু আম রাজ্য ওড়িশা এক কৃষি প্রধান রাজ্য, ইহার 75-80% লোক কৃষি ও কৃষি ভিত্তিক কার্যক্রম উপরে নির্ভর করে থাকে। কৃষি ভিত্তিক কার্যক্রম মধ্যরু কুকুট পালন অন্যতম। আম দেশে রহিতিবা বতক সংখ্যা সমগ্র কুকুট সংখ্যার শতকড়া 9% অটে। বর্তমান বতক পালন চাহিদা দিনক দিন আমার বহুল ভাবে বৃদ্ধি পাইছে এবং বতক পালনক আমার নূতন কৃষি নীতিরে অন্তর্ভুক্ত করা যাই শিল্প রূপে মধ্যে গ্রহণ করা যাইছে। তেণু রাজ্যের বহুত চাষী বতক পালন করা আগভর হলে। আপনার দেখুন বতক পালন কুকুড়া পালন ঠার অধিক লাভপ্রদ বলে উপকূলবর্তী জেলা মানকরে বতক পালনর ব্যাপক প্রসার হলা। উপকূলবর্তী জেলা বাদ আপনার দেখবে দুর্গম অঞ্চল আপনার ময়ূরভঞ্জ কেউঝর কলাহাঁড়ি জেলা মানে চাষী ভাই মানে বতক পালন মানে চাষ রূপে গ্রহণ কলে। দেখুন আমার বর্তমান দৈনিক 100 লক্ষ অন্ডার আবশ্যকতা রয়েছে, কিন্তু আমি সেই 100 লক্ষ অন্ডা দেখিয়া গেলে বর্তমান আমার উৎপাদন হচ্ছে 40-50 লক্ষ। তেমন আমি সে যে নিয়ন্টিয়া 50 লক্ষ ভরণা করা হব, খালি যে কুকুড়া পালন নুহে বতক পালন মধ্যে আমি কিছু অন্ডা পাইপার। তেমন আমার রাজ্যের দৈনিক অন্ডার ব্যবহারক লক্ষ্য করে কুকুড়া চাষ সহ বতক পালনক গুরুত্ব দিয়াগলা। আপনার দেখবে প্রথমে যে বতক পালন জনে চাষী কাহিঁ করবে,
2: নিশ্চিত ভাবে আপনার যা কহিলেন কিন্তু না আপনার যে কহিলেন যে বতক পালন কথা হুয়েত এত প্রচার প্রসার হয়ে পারি না, যেমনি আপনার দুর্গম অঞ্চল কথা কহিলেন সেমানে হুয়েত আগুরু সেমানে অনুভব করেছেন এবং সেমানে যেতবেলে ধরন্তু যেকোনসি মাছ গাড়িয়া এগুলো সব রয়েছে মানে নিশ্চিত ভাবে বা পোখরী রয়েছে সেভাবে যে সেমানে জনসাধারণ যে ব্যবহার করছেন সেমানে সেইটি বতক ছাড়ুলে, কিন্তু ধীরে ধীরে প্রচার প্রসার কিছু বড়ছে যা ফল অনেক মধ্য উৎসাহী যুবক যুবতী সেমানে বা চাষী ভাইমানে সব আগিয়ে আসলে যা ফলে সেমানে বতক পালন কলে, কিন্তু সবুড়ে সম্পূর্ণ ভাবে যে সচেতনতা প্রকাশ পাই না। কুকুড়া যেমন আমি পালন করছে বলর কুকুড়া বা হো বা দেশি কুকুড়া হো যেমনি পালন করছে বতক প্রতি এতটা আগ্রহ দেখা যায় না, সেই কথা যে প্রকৃতরে যে মানে জানি না বা যে প্রকৃতরে কেতে লাভদায়ক যেমনি আপনার কহুলে যে লাভ যেভাবে ভাবে বতক পালন রয়েছে আগ্রহ চাহিদা বলছে কাহিকি করবে সে বিষয়ে টিকে আউট কি অবগত করবে।
3: বতক পালন মুখ্যত অন্ডা এবং মাংস করা যাই থাকে এবং বতক মানে কুকুড়া মান অপেক্ষা প্রায় 40-50 কোটি অধিক অন্ডা দিয়ে থাকে। এমানকর রোগ প্রতিষেধক ক্ষমতা অধিকা এবং অন্ডা দেবার দ্বিতীয় বর্ষ মধ্যে এমন অন্ডা দিয়ে থাকে। আপনার দেখুন কুকুড়া মানে প্রায় 52 সপ্তাহ বা গোটিয়ে বর্ষ অন্ডা দিয়ে থাকে, কিন্তু বতক মানে প্রায় দ্বিতীয় বর্ষ মধ্যে অন্ডা দিয়ে থাকে। এবং কুকুড়া চাষ পাইঁ যে জায়গাটি অনুপযুক্ত সন্তোষচিন্তা জায়গা সেটা বতক পালন পাই উপযুক্ত।
2: আচ্ছা,
3: এবং এ কম খরচের মধ্যে অন্ডা উৎপাদন সম্ভব হয়ে থাকে। আম গাঁ ক্ষেত্রে গোটিয়ে বতক মাত্র 8-10 কেজি দানা খাই থাকে। এটা গোটে প্রশ্ন আসে যে যদি আমি গোটে সঘন হিসাবে চাষ করা যেটি কি সে 50-55 কেজি দানা খাই থাকে, কিন্তু গাঁ ক্ষেত্রে তাহা 8-10 কেজি দানা মাত্র দরকার হয়ে এইথিপাই যে সেমানে রাতে কেবল রাতে রুহতি সকালু সেমানে তাঙ্কর সন্তোষিত জায়গা পোখরী ক্ষেত্র যাইকি সেঠি সেমানে দানা কিছু সংগ্রহ করতে, যাদ্বারা চাষীটি লাভ নিশ্চয় পাই থাকে কারণ দানার বহুত খরচ হয়ে থাকে। কিন্তু এটি যে আমার 8-10 কেজি মাত্র দানা খাই থাকে তাদ্বারা চাষীটি নিশ্চয় এর লাভবান হব এতে সন্দেহ নাই। বর্তমানে আজির যে বিষয়টি যে সমন্বিত মাছ চাষ, আপনার মাছ চাষ মধ্যে আপনার মৎস্য বিভাগ অনেক মাছ চাষ মধ্যে চাষী মানে করছেন, কিন্তু যে সরকারের আভিমুখ্য বদলা চাষ পদ্ধতি বদলা। বর্তমান দেখুন চাষীটি যদি গোটিয়ে চাষ করুচি তা যদি কিছু ক্ষতি হয়ে থাকে তাহলে চাষীটা তার মেরুদণ্ড ভাঙ্গি যাচ্ছে। তেমন বর্তমান সমন্বিত বা সঘন চাষ উপরে আমি গুরুত্ব আরোপ কলে, এর কোণ হচ্ছে যাদ্বারা গোটিয়ে চাষের ক্ষতি অন্য চাষের লাভরে ভরণা করে পড়ছে। বর্তমানে এই যে সমন্বিত চাষ বা সঘন চাষ বিভিন্ন পদ্ধতির হয়ে পড়ব, যেমন মাছ চাষ সহ আপনার বতক পালন কিংবা ধান চাষ সহ আপনার বতক পালন কিংবা মাছ চাষ সহ কুকুড়া পালন মধ্যে সম্ভব। আজির পরিপ্রেক্ষীতে যদি আমি যে মাছ চাষ সহ বতক চাষ কলে তার কোণ লাভ মিলে থাকে, দেখুন গোটিয়ে হেক্টর পোখরী যে পানি এরিয়ারে বা 2.5 একর পানি